0: এই রাজং জিবি ও চে কং জিবি বিভর হো এখন দানি এ ও নি এখন নি গেট আ হানি চং দানি ও থা হো আই থুই লে হানি হানি ও চে ও কং দি
1: না সালে জি জি তা সে গাই জু আকু এ কাই গ্লি হো গা আকু না সে গ্লি সত খাসি এ সু কে লে না জে জাতি এম বেনে হি এ লাদা কে তো ও কে দেবিতা সে কে ও আনি সত খা তে চিনে হো গা সে ত্রিল এ তো সত দা সে এ সু সিনি আ জাতি এ তো এ সু সি বিলে জে ও আনি সদা তে চিনে সদা এ থি তানি ও ও তে চি তানি ও ও তে চি কুই আনি শেজ ও সে ত্রিল ও সে ত্রিল এ তো আকুই কেনে জি সদা কোনাত আ ও কুই তে তা তান না তে তা তে দিয়া না জেন জি ও সে আতি এম বেয়ে সে আতি ও সে আতি হুই সে ও সে আতি তে দি কেনে তা তে দি না তা আনি শেজ আন্দাজে ও খুঁজে কে কি খেলা খুঁজে তার নিচে ও দায় না খেস ও খাই ইটা খুঁজে ও যা খেস ইটা খুঁজে চাইয়ে খাল নিচে ও দাঁড়ি নে আছে ও ঘ ও ঘায় ই ইটা খুঁজে দে ও যাই ইটা খুঁজে খুঁজা ও সাত খাইয়ে ও ভয়ে সেটা খুঁজে খুঁজা আছে খাইয়ে খা আর নিয়ে ইনলে ইটা খুঁজে সাত ওটসে খাইয়া খাতা হইনি ওটলাহি অনুগ ওটস আইসিনে ওটলাহি হে অনুগ ওকেতা খা এটলাগা ছ ওগারি ও কুহি ওকেতা খা ইসিগা ছ ওগারা অনুগ ইসিগা ছ ওটখারি আনি ওখনা তে তানে সত সদা খনা তাওয়া তেন ওখনা কি খিন তা কি খিছে তানে ওকেছ ও খিছে তাসি ওয়াতনা ওনে আনি না কেছন চিতা দি সাগি খুইদি থুজি দেদি তালাই সাগি খুই না কেছন কি খুই কেতা আন না কেছন কি সি হুই খুইনে ইতা খুনে কন্দা হাজন ই ট্রাত আন ইতা কোয়াত না উলে আচেন উ খুই তালে চেন হোতা দি হোতা হতা খালালে ইসে না কেছন উ খুই কেতা তা ইতা খুনে কন্দা উ ট্রাতে তা আন না রে ইনে আকুয়েছে কিনসা দিদানে ওয়াসা দাসি এদগা তাগি দিনে ই খাতু ওয়াতিনে তুইছি হে আনে কিনসা দি চখালিয়ে জ কিনসা দি সাতে সাতে নতেরা অকু সাফিলেলা ইসিমা কিনসা দি হে মেজি আলাদা দেলা নকি আনি আলাদা না কোসন ফিলেলা ই খাতু ওকি দিনে এটা ফসে দানি ও থাকে তা ও আজ দানি ও আলাদা দাসি এটা তাকে দিনে আর এটা হয়তো ও ঠিনে তা দি খুঁজে ও থাকে তা না তা খুঁজে তা চলে তাই নে কুছে দেখি কে থানে হি ও খুঁজে থাকে দানে এ তো দিচ্ছে না ও থাকে তা না এটা খুঁজে দে রে কুয়া টাকা কুছে দিয়ে না তাই তো খাওয়ানো সে খুঁজতে গেলে দেখে শুনলে সে ও থাকে হাঁকলে এই তো দানি ঠিক আছে দিয়ে ওলা তো দা দানা তো তাই এই হো 我打你回呢，啥地震？我是，他看那些，得亲那个，哦，也听到了，也说地震，他是啥子呢？现在呢，是他，我在听，地震啥子？OK，一直在听呢，那咱那就要听听呢，那咱就行，他给点，那些好，他听的，他点是没得的。
0: Jibi Beaver Hall, Indy Sago Hekaduile Hunde, it must see Chose.